সর্বাস্ত্র তোমরা মস্তক পাঙ্গি কে বংশালন কং সৎকার পাঙ্কুর পাউন সপিন ইং নাওল তিনার